সতেরো অঙ্ক গুণ মোর আয়লা বলি গোলামালি রে, সতেরো অঙ্ক গুণ মোর আয়লা বলি গোলামালি রে।

ইহাদে শুনুন কার্যক্রমের পরবর্তী গীত। গীতটাকে গাইছেন রশ্মিরেখা মিশ্র আর লিখেছেন নরেন্দ্র কুমার দাস।

শ্রোতা বন্ধু মানুষ আমি ইন আর খায় সুর পকাই দেছু যে আপন মানে আমার কার্যক্রম আজ দুপুর 3 বজে নু বেলবুড়ার 5 বজে তক খালি এফএম মহানদী 101 মেগাহার্জ আর নিউজ অন এআইআর এপ জড়িয়ে শুনিপারবে। সাপ্তাহিক মরামতি আর দেখরে কাম লাগে বলিকি এই সময় আমার কার্যক্রম মিডিয়াম ওয়েভ 317.5 মিটার আর 945 কিলোহার্জ যোগাই দিয়া যাই না পারে।

0: ଶୁଣ ଶୁଣ ଶୁଣ, ଗାଁ ହେଉ ଅବା ସହର, ଓଡ଼ିଶାବାସୀଙ୍କ ପାଇଁ ଖୁସିର ଖବର।
1: କଣ କହୁନୁ,
0: ଛାତରେ ସୋଲାର ପ୍ୟାନେଲ ଲାଗିବ, 1,38,000 ପର୍ଯ୍ୟନ୍ତ ସବସିଡି ବି ମିଳିବ।
1: ଆଉ ଇଲେକ୍ଟ୍ରି ବିଲ୍,
0: ବିଦ୍ୟୁତ ବିଲ୍ ସଞ୍ଚୟର ନୂଆ ସମ୍ଭାବନା ଆଣିଛି ପିଏମ୍ ସୂର୍ଯ୍ୟଘର ମାଗଣା ବିଜୁଳି ଯୋଜନା।
2: শ্রোতা বন্ধু, আজ কার্যক্রমতে শুনবা কথা নেটে। সেদিন মিনা দেখুলা রাস্তাতে গোটে রেলি যাওয়া, কৌথান সবে ছুঁ কাম করাবার মহাপাপ, কাহি নাই যায় তাকর অভিশাপ, কিছু ঠিক সে বুঝি না পু থাই। সে বরস দশটা হওয়া কাশে মুট মুট দেখু থাকে টিকাকর উতারু, তার মাকে পচারা মা গো হেমানে কাণা কুচন, তার উত্তর কাণা হল জন্মা আগকে। ইহাদে কার্যক্রমটি সময় হয়েছে গোটে গীত শুনবার। শুনমা দিল ক্যা করে সিনেমার এই গীতটা, গীতটাকে গাইছেন উদিত নারায়ণ আর অলকা ইয়াগ্নিক, লিখেছেন আনন্দ বক্সি, সুরেশ জিচন, যতীন ললিত।

ইনা শেষ করেছো হিন্দি সিনেমা গীতকে নিয়ে কিনে আমার সর্বদিনিয়া কার্যক্রম খোলা চরকা। আকাশবাণী সম্বলপুর। কার্যক্রম প্রসারিত হেউছি 317.5 মিটার তথা 945 কিলোহর্জ যোগে এফএম মহানদী 101 মেগাহার্জ এবং নিউজ অন ইআইআর এপ মাধ্যমে আপনার কার্যক্রম শুণুচার আকাশবাণী সম্বলপুর কেন্দ্র। বর্তমান সময় দিন 12টা। শ্রোতাবন্ধু মানুষ আমি এটি জনাই দেছু যে আপনার আমার কার্যক্রম আজ অপরাহ্ন 3টার সন্ধ্যা 5টা পর্যন্ত কেবল এফএম মহানদী 101 মেগাহর্জ এবং নিউজ অন ইআইআর এপ মাধ্যমে শুনেপারে। সাপ্তাহিক মরামতি এবং রক্ষণাবেক্ষণ কার্য যোগু এই সময় মধ্যে আমার কার্যক্রম মিডিয়াম ওয়েব 317.5 মিটার তথা 945 কিলোহর্জ যোগে উপলব্ধ হব না। অনেক অনেক শুভেচ্ছা আও অভিনন্দন জনাই আরম্ভ করেছি শ্রোতাবন্ধু আজির হিন্দি কথাচিত্র গীতার কার্যক্রম বাতায়ন।

শ্রোতা বন্ধু, আজ কথা হবা আমার চারিপার্শ্বের কিছু ঘটনাবলী নিয়ে। কন ভাবুচন্তি কেউ ঘটনা ছাতিকু আমার থরাই দেউথবা লোম শিহরি উঠুথিবা কিছু ঘটনা? অনেক ভাবনা আসুচি না মনকু? হ্যাঁ, দুর্ঘটনা জনিত মৃত্যু, দৈনন্দিন খবরকাগজরে খবর ছপা হচ্ছে, হলে দিনকু দিন তার সংখ্যা বি বড়ুচি। ইয়ে কোণ আমা মানব সমাজ পাই এক বিপদ নুহে? অসময়ের চালি যাচ্ছে অনেক অমূল্য জীবন, টিকিয়ে ভাবিবা। এথর সময় হয়েছে কার্যক্রমের আউ গীতটি শুণবার, শুণন্তু কথাচিত্র জিনা তেরে গলিমির এই গীতটি। দ্বৈত কণ্ঠের গীতটি গাইছেন্তি নীতিন মুকেশ এবং অনুরাধা পড়বাল, গীত রচনা নকশলীলা পুরী এবং রবীন্দ্র রাওয়াল, সঙ্গীত বাবুল বোস।

শ্রোতা বন্ধু, দৈবী দুর্ঘটনা হবা আম হাতে না, অথচ যদি সতর্ক নহই বেপরুয়া ঢঙ্গরে রাস্তায় গাড়ি চলাইবা যা আসবা, তো নিশ্চয় তা আমপাই এবং অন্য মানক পাই বিপদর কারণ পালটিব। কেউঠি সরকারি কটকণা নিয়ম উল্লঙ্ঘন পাই ফাইন বাবদকু অর্থদণ্ড থাই সুদ্ধা এই দুর্ঘটনার সংখ্যা কমেবার না যেমিতি নাহি। থরে ভাবিলে দেখি এহা কোন আম নিজ পাই পরিবার ও সমাজ পাই এক দায়িত্ব নুহে। এথর শুনন্তু জুদাই কথাচিত্রর এই গীতটি। দ্বৈতকণ্ঠে গীতটি গাইছেন্তি অভিজিৎ এবং অলকা ইয়াগ্নিক। গীত রচনা সমীর, সঙ্গীত নদীম শ্রবণ।

0: ডাক্তার আজ্ঞা মানে তার চিকিৎসাটা করুছেন। এটা তো বহুত বড়িয়া কথা। ও আমার চাষী ভাই মানে নিশ্চয় এতে সামিল হবার কথা। এত সুন্দর সরকারের তরফ গোটে ব্যবস্থা করা যাইছে, এতে সামিল হবার কথা। হেনতা আউ কিছু আছে কে মনে করুন হঠাৎ গোটে গায়েকে কানাটে হয়ে গলা আমার চাষী ভাই নেই নেপালে ডাক্তার নিকে, তো তার কিছু ব্যবস্থা আছে কে?
1: আজ্ঞা, এইটা রয়েছে এমভিউ ভ্রাম্যমাণ প্রাণী চিকিৎসালয় যেটা আমি কহিলু, সেইটা আমার যোদিন নির্ধারিত যে গাঁ কু সেইটি যাব। কিন্তু হঠাৎ ধর অন্য কোনসি জায়গায় কাহার দেহ খারাপ হল, গাইর কি কাহার ছেলের দেহ খারাপ হল, কি রাস্তায় আমার পড়ছে, আপনার দেখলে আপন মানে দেখলে এইটা সম্পূর্ণ রূপে হচ্ছে রাস্তায় পড়িথিবা মানে যাহার কোনসি আমার চাষী ভাই ভনি মানে ওনর নুহন্তি, মানে বুলা পশু পক্ষীঙ্ক পাইঁকা যদি কুহা হব তা পাই আমার হচ্ছে অ্যানিমাল হেল্পলাইন কুহা হচ্ছে, আপন 1962 রে কল করি করি আপন জনাই পারিবে। ধর আপন রাস্তায় গলা বেলে দেখুছন্তি কেনসি জায়গায় গোটা অ্যাক্সিডেন্ট হয়ে যাইছি, কি কোঠি গায়ে গোটে আমার এবে ধর যেমতি কি পেট ফুলেকি পড়িছি, কেবে বি ধর দেখুছন্তি কোনস জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছি, তো সেই জায়গায় আপন মানে 1962 অ্যানিমাল হেল্পলাইন আমি কহুছু সেটা কো আপন কল করি জনাইলে সেথিরে জন ডাক্তার জন অ্যাটেন্ডেন্ট যাই করি আপনকর সেবা যোগাই করি আসিবে।
0: আজ্ঞা, এটা তো বহুত বড়িয়া কথা যে ঘাগে আমি দেখবার লাগি পাইছু যে রাস্তা কোডরে গাই হেলা কি বুলা ষণ্ঢ হেলা এটা পশু মানে বহুত পড়িথিসন, তাকে বি নেবার লাগি আমার যেটা মনুষ মানুষ লাগে আম্বুলেন্স আছে তাঁক লাগি বি আছে, আর এটা সমস্ত জানিবার কথা। আউ যে নম্বরটা কহিলে আজ্ঞা সে নম্বরটা চাষী ভাই মানে সো রকুন, আউ থেকে নম্বরটা কইদেছু, নম্বরটা হল 1962, এটা চাষী ভাই মানে সো রকিথন। আপন তো এত বড়িয়া কথা মানে কহিলে আজ্ঞা, হলে শেষে আমার চাষী ভাই মানকে আপন কানা পরামর্শ দেওয়ার লাগে চাহিবে?
1: চাষী মানুষ চাষী ভাই ভণী মানুষ মো পরামর্শ এতিকি দেবি, প্রথমতঃ সর্বপ্রথমে বর্ষা ঋতু আসিবা পূর্বরু আমার মৌসুমী আসিয়া পূর্বরু আপন মানে সবু প্রকার টিকাকরণ যেগুড়া মু কহিলি, যেমতি কি সাহানা বা গোলা ফুলা পাই টিকাকরণ, বজবজিয়া বা বিকিউ রোগ পাই টিকাকরণ, খুরা বা FMD রোগ পাই টিকাকরণ করাই নিয়ন্তু। যে মানে টিকাকরণ করে সারলে টিকাকরণ করাইলা পরে আপন কর্মীনাশক ঔষধ নিহাতি দিয়ন্তু, বর্ষকু আমি কহুছু 4 আপন কর্মীনাশক ঔষধ দিয়ন্তু বলি, তো তার গোটে থরটা আপন বর্ষা ঋতু পূর্বরু দেবে, গোটে শীত ঋতু পূর্বরু, তারপরে গোটে আমার বসন্ত পাখাপাখি, আর গোটে আমার গ্রীষ্ম ঋতু পূর্বরু কর্মীনাশক নিহাতি আপনার করাই নেওয়া উচিত। তাপরে বাহ্য পরজীবী অন্তঃপরজীবী রোগ যে সব ঘাসরু দেখা দৌছি আপন মানে চরাই নেলা বেলে সেটা টিকে দৃষ্টি রখিবে, সফা জায়গায় যেমতি কি আপনার গাই চরুথিব, পাখাপাখি কোনস জায়গায় গোবর পড়ি নথিব, অন্যান্য জিনিস পড়ি নথিব, সেমতি টিকে নজর করিবে। আউ রহিলা আপন মানে যদি বাহারকু গাইকু ন নউচন্তি, ঘাস আনিকি ঘরে কাটিকি দেবাটা সবুঠু ভালো মানে সুবিধা আমার, কাইনা তা দ্বারা আপন কেতিকি খাদ্য খাউচি সেটা বি নির্ধারিত হেলা রহিলা। বাকি রহিলা আমার সময়ানুক্রমে আপন মানে যাঁন্তু যেবে দেখুচন্তি কোনসি প্রকার যদি অসাধারণতা দেখা হচ্ছে স্বাস্থ্যগত, যেমতি কি জ্বর হবা কি ধর আমার ওজন হ্রাস হবা যাহা বি দেখা দৌছি আপনকর, আপন তুরন্ত যাই করি আমার পশু চিকিৎসা কেন্দ্রে দেখা করন্তু, ডাক্তার মানুষ জনাতু আপনার রোগ বিষয়ে। আউ রহিলা ঋতু পরিবর্তন পাই নিজের গুহাড়কু, প্রথমতঃ কুহন্তি আমার সবুঠু পরিচ্ছন্নতা আমার ঘর আরম্ভ হুয়ে, নিজ গুহাড় প্রথমতঃ সম্পূর্ণ রূপে সফা রাখন্তু, প্রত্যেক দিন গোবর হেলা পরিশ্রা হেলা যেতিকি সমস্ত পরিষ্কার করন্তু, যে পানীয় জল জায়গায় আপনার ছেলি হুয়ন্তু কি আপনার পক্ষী হুয়ন্তু কি আপনার গাইগোরু হুয়ন্তু, যে জায়গায় পানি দৌছন্তি সেমানকর প্রত্যেক দিন বর্ষা ঋতুরে সেটা অপরিষ্কার হওয়াটা মানে সাধারণ জিনিস, তাকে প্রত্যেক দিন 2 হই নপারলে কমসে কম গোটে থর তাকে পরিষ্কার করন্তু, পরিষ্কার জায়গায় পরিষ্কার যেতে পানি পিবে বহুত রোগ সেইটি কটি যাব হবনি সেমানো।
0: যা হো আজ্ঞা, আজি আপন আমার বৈঠকি কি আসি করি ঋতু পরিবর্তন সময়ের গৃহপালিত পশু পক্ষীঙ্কর যত্ন ই বাবদি এতকি কথা বুঝাই করি কইতেবানু, আপনকে আমার অনুষ্ঠান তরফনু অনেক অনেক ধন্যবাদ।
1: ধন্যবাদ।
2: বেলে নানি এটা তো বনে কথা জানলা এটা?
3: হ্যাঁ রে বাবু জানলো তো।
2: হ্যাঁ পরে
3: হেনটা হিসাবে আমি বি নিজর ঘরে যেনটা রাখিছো সেমাঙ্কু হেনা যতন করমা।
2: হ্যাঁ পরে যে তোমার মুহ দেখি কি মতে লাগলা ন টিকে গীত গুতার কথা টিকে তোমার মন আর গলা না হাড়কে।
3: হ্যাঁ হ্যাঁ বড়িয়া গীত গুটে ইঞ্জে জানলো কে?
2: হেনদা কে?
3: হ্যাঁ ই গীত কে গাইছন জিতেন্দ্র হরিপাল আর লিখিছন মোহন সাউ।
2: বলে জো শুনমা জো।
3: হ্যাঁ হ্যাঁ